তুমি এইপরি আমসহ বাঁধি হয়ে রহিথাও প্রভু, এ জাতি প্রতি এইমিতি কৃপা বর্ষা করাউথাও, সমস্ত জগতকু ঘণ্ট ঘোড়াই রখিথাও। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি।

0: মানে টু পাখাপাখি হয়ে গেলে মুলি আজ ভাঙিব এ রেকর্ড ভাঙিব যেহেতু তারিণী পাখে 108 নড়িয়া গাছিলি যদি আজ এ স্কোর যদি আজ সচিন তেন্ডুলকর যদি এ শহীদ জনক রেকর্ড ভাঙ্গি দেলে তাহলে মু মা পাখে 108 নড়িয়া যাচ্ছি মানে দেবি বাড়ি আউ সত সত সেয়া হলা রেকর্ড ভাঙ্গিলে 200 বি গলে ফার্স্ট 200 বি গলে তো মতে সে আডমায়ার লাগন্তি দেখুন তাঙ্কর সে যো লাস্ট ডে অফ ক্রিকেট যো ওয়েস্টইন্ডিজ সহিত ওয়াংখেড রে হইতলা সে তাঙ্কর লাস্ট স্পিচ রে সে মানে ইমোশনাল হইতলে আউ সে সমস্তকু কোটি ভারত মানে কেই কাকু ছাড়িনা সমস্তকু ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই
1: বহুত বঢ়িয়া তে মু ক্রেজি ফ্যান মানক কথা শুনিছিলি কিন্তু আপন গুড মানে লাইভ আমি শুনুছু এবে যে আপন এমতি বি গটে করথিলে যে তাঙ্কর রেকর্ড ভাঙ্গিয়া পাই কি আপন মাঙ্ক পাখরে মানসিক বি করিথিলে
0: হ মু তাকু পূর্ণ বি করিছি তারপরে যাই কি মু ওয়াইফ সহিত যাই কি মু তানি মাঙ্ক পাখরে 108 নড়িয়া বি বাড়ি
1: পূর্ণ বি পড়িব তো লোক মন্দির বনে কি পূজা করন্তি আপন পুরা যাই কি ঠাকুরঙ্ক পাখরে মানসিক বি করিছন্তি
0: হ বহুত বঢ়িয়া আউরি বহুত স্পোর্টস পারসন আছন্তি কিন্তু এবে বি সে স্পোর্টস পারসন সচিন তেন্ডুলকর সে মনরু লিভিবনি জীবন র শেষ রক্ত বিন্দু ছুয়া পর্যন্ত স্কিল বিবনি
1: নিহাতি নিহাতি সে সেই ভরে জনে মনিষ বহুত ভালো মনিষ বহুত হাম্বল সবটুকু বড় কথা হলা বহুত নিশ্চয় বহুত উদার প্রকৃতির আর সবটু বড় কথা হলা ইগোলেস হইকি রহিবা সমস্তঙ্ক মানে সমস্তঙ্ক সপক্ষে হেই নথায় সিয়ে গোটে ইগোলেস লোক যে কি মানে নিজ স্পোর্টস কু এতে মানে অনেস্ট্রির সহিত রাখিছন্তি যেটা কি আমি সমস্তে সেটা শিখিবা কথা
0: উদাহরণ স্বরূপ তাঙ্ক বাপা যেতবেলে তাঙ্ক বাপাঙ্কর ডেথ হেইগলা সে আসিলে ডেথ রে রিচুয়াল সারলে ওয়ান সেকেন্ড হি ফ্লাই ব্যাক টু লন্ডন ইংল্যান্ড
1: অ্যাবসলিউটলি
0: ফর ক্রিকেট ক্রিকেট তাঙ্কর পাই সবু কিছি মু কোনি অন্য মানে কেই ভালো নুয়ন্তি সব গুডাই খেলাড়ি আমার কোট পছন্দ আছন্তি
1: নিহাতি নিহাতি সে জন ইউনিক পার্সোনালিটি তেবে বহুত বহুত ধন্যবাদ স্যার আপন কল করে আপনার সাথে কথা হইকি বহুত ভালো বি লাগিলা আর খুব ভালো ভালো কথা পয়েন্ট আউট করিকি কহিলে সেথিপাই বহুত বহুত ধন্যবাদ রহিলি নমস্কার ওকে তো এইতিলে নরোত্তম স্যার সিডিও কটক রু আর ড্রাইভ করুথিলে আমার সাথে কথা হউথিলে এবং খুব অনেস্টির সহিত জনে অনেস্ট পার্সোনালিটিঙ্ক কথা রাখিলে আপন বি রখিপারে হলে তা পূর্ব নেওয়া গোটে মিউজিক্যাল ব্রেক আ পুনি আসি আপনার সহ কথা হবি ডাইল ইন লাইভ চিট চ্যাট রে সো স্টে টিউন্ড।

0: তেবে আমার পাখুকু কল আসি যাইছে, দেখি নেবা কে করছেন কল। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নমস্কার, কে কহছেন, কোঠু কহছেন?
1: সন্তোষ মল্লিক, মহাকালপড়া, ভরতপুর জেলা, যাজপুর। মোর সমস্ত শ্রোতা ভাই, শ্রোতা ভৌণী, আপনাকে নবদ নমস্কার।
0: নমস্কার, কেমতি অছেন?
1: বহুত বর্ষা।
0: আচ্ছা, বর্ষা কেমতি হয়েছে সেটি?
1: বর্ষা তো পুরা চালতি, মানে সকালু চালতি, যেতে যাকে ছাড়েনি।
0: আচ্ছা, তবে আজের টপিক উপরে কোন কইবে?
1: ম্যাডাম, টপিক তো বর্ষা যোগ লাইন তো নাই, তো তেমন করে শুনি পারিনি, আপনার টিকে জানাইলে।
0: টপিক হেলা, টপিক হেলা, যদি কি আপনাকে সুযোগ মিলে, তবে আপন কাহা সহিত, মানে আপন কি যদি ফেভারিট লোক থিবে, তাঁকু দেখা করিয়া চাইবে, নিজ প্রিয় ব্যক্তিত্ব কে যদি থিবে, তাঁক সহ দেখা করিয়া চাইবে।
1: নিশ্চিন্ত, মোর গোটা আসন্তি ফিল্ম রে, যে আমার কমেডি করন্তি, আমার অতি পরিচিত হরি ভাই।
0: আচ্ছা,
1: আসব যদি কেবে দেখা হুয়ে সুযোগ মিলে, তাঁক সহ নিশ্চিন্ত কথা হবি। আমি সুযোগ মিলে নিশ্চিন্ত তাকে দেখা, তাকে দেখা করবি নিশ্চিন্ত। আজ্ঞা, আপনার যে টপিকটা আজ রাখছেন, বহু বড় টপিক, সেমতি লোকঙ্ক সাংরে তো আমার দেখা হওয়াটা বহু মানে কম হয়ে পার, কিন্তু তাকে দেখা করাটা আমার সহজ নুহ,
0: তেমনি
1: সেমতি কেবে ভাগ্যের যদি সুযোগ মিলে হইপারে।
0: নিহাতি নিহাতি, আপনার মানে স্বপ্নটা পূরণ হোক, আপনার দেখা হোক, আপনার যে ফেভারিট কমেডিয়ান কথা কহিলে, তাঁক সহ আমি নিশ্চয় সেটিকে উইশ করিবু। বহুত বহুত ধন্যবাদ রহিলি।
1: আমি সমস্ত ভাই শ্রোতা ভৌণী, আপনাকে বি মধ্য ভগবান ডাকুছি, আর সমস্তকে বহুত ভালরে রাখুন।
0: নিহাতি
1: নিহাতি, আমার কামনা।
0: ওকে, আপন মধ্য ভগবান আপনাকে ভালরে রাখন্তু, আমি এতিকি শুভকামনা জানাউছি, রহিলু, নমস্কার।
1: নমস্কার।
0: তো এইথিলে সন্তোষ ভাই যাজপুরু, সে জনে কমেডিয়ান কো সহিত দেখা করিয়াকো চাহান্তি, যেমতি কি সে কহিলে, আপন চাহিলে আম সহিত কথা হেই পারিবে, কই পারিবে যে আপন কা সহিত ভেট করিবাকো চাহান্তি, যদি সুযোগ মিলে তো দেখি না বাকি করছেন কল। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নমস্কার, কে কহুচন্তি, কোঠু কহুচন্তি?
2: হ্যালো ম্যাডাম, নমস্কার, মু তাপস কইবো ভুবনেশ্বর।
0: তাপস কহুচন্তি? হুম, কেমতি অছন্তি? হ্যালো,
2: ভালো আছি।
0: আচ্ছা, আজির টপিক
2: উপরে, ভালো রইলো।
0: আচ্ছা, আজির টপিক উপরে কোন কইবে?
2: আজির টপিক বহুত বড়িয়া। যেতিকি সেলিব্রিটি বা মহান পুরুষ অছন্তি, সেমানে সেমিতি হেনাজি, সেমানে ভালো কাম আউ কিছি ভালো জানিছন্তি আমাদের বেশি, সেতিকেন সেমানে সে অছন্তি। যেকোনসি সিটরে বসছন্তি, তাঙ্কর সিটরে ভালো রাখি সেমানে বসছন্তি। মতে ম্যাডাম সবুঠারু ভালো লাগে এলিনা।
0: আচ্ছা,
2: আউ ভূমিকা ম্যাডাম হিরোইন ওটা ওড়িয়া হিরোইন বহুত বড়।
0: আচ্ছা, আপন যেমতি কহিলে মহান পুরুষ, কিন্তু নেলে ফিমেল মানক না, তো সেমানে বেশি ফেভারিট মতে লাগুচি, যা হোক আপনকর দেখা হোক সেমানক সহিত, আউ আপনক উইশ পূরণ হোক। ওকে, রাইলি, ওকে, নমস্কার। তো এইথিলে তাপস ভুবনেশ্বর রু, আউ যেমতি কি সে নিজ মন কথা কহিলে, কাহাকু সে দেখা করিয়াকু চাহুছন্তি, আপন চাইলে আম সহিত জোড়ি হেই পারিবে এবং কই পারিবে নিজ মনর কথা, মানে কাহাকু আপনার দেখা করিয়াকু চাহুছন্তি, যদি সুযোগ মিলে তো দেখি নেবা কে করছন্তি কল। হ্যালো, নমস্কার, কে কহুছন্তি, কোঠু কহুছন্তি?
3: হ্যালো ম্যাডাম, নমস্কার, জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ, প্রথমে নিজ রেডিওর ভলিউম কমান্তু, তাকে আমি কথা হই পারিবা।
3: পুরী জেলা নিমাপড়া।
0: হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কুহন্তু, পুরী জেলারু কে কহুছন্তি?
3: নিমাপড়া।
0: হ্যাঁ নিমাপড়া, আপনার ভয়েস কাহিকি আসুনি? হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কুহন্তু কুহন্তু।
3: পুরী জেলা নিমাপড়া।
0: ওকে, কেমতি অছন্তি?
3: ভালো আছি, কিন্তু বহুত ব্যস্ততে ফোন কলটি লাগিছি।
0: আপনার আমি বারম্বার কহুছ, আপনার রেডিও ভলিউম কু কমান্তু, নহলে আপনার ভয়েস আসুনা কি আমি কথা বি ঠিক সে হই পারিবা নি, ভলিউম কমান্তু, তাকে আমি কথা হই পারিবা, ঠিক আছে?
3: আচ্ছা,
0: ওকে,
3: কেমতি আছন্তি?
0: বহুত বড়িয়া, আজির টপিক উপরে কোন কইবে?
3: ফার্স্ট মু কটক যেতে আকাশবাণী সমস্ত দেখিয়া চাহি দেখি পারুনি। ଆପଣମାନଙ୍କୁ
0: ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ କେବେ ନା କେବେ ଦେଖା ହବ।
3: ନମିତା ଅଗ୍ରୱାଲ କୁ ଟିକେ ଦେଖିବାକୁ ବି ଚାହୁଁଛି କିନ୍ତୁ ଦେଖିନି, ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କାହାକୁ ବି ଦେଖିନି। ଆଉ ପ୍ରାର୍ଥନା ଜାନେରେ ଜଣେ ଗୀତ ଗାଉଥିଲେ, ତାଙ୍କୁ ମୁଁ ଦେଖିଥିଲି, ତାଙ୍କ ନାଁଟା ବି ମନେ ପଡୁନି। ଦେଖିଥିଲି ଯାତ୍ରା ଟାଇମ୍, ରଥ ଆର ବର୍ଷ ରଥଯାତ୍ରା ଟାଇମ୍ ଦେଖିଥିଲି।
0: ଓକେ ଓକେ ଓକେ, ନିଶ୍ଚୟ କୋଉଠି ନା କୋଉଠି ଆପଣଙ୍କର ଦେଖା ହବ ଯାହାକୁ ଆପଣ ଭଲ ପାଉଛନ୍ତି ବା ଆପଣ ଆଡମାୟାର କରୁଛନ୍ତି।
3: ମ୍ୟାଡାମ ଟିକେ ଝିଅ ସାଙ୍ଗେ ଟିକେ କଥା ହେବି, ହାଣ୍ଡିଆ ତ
0: ହେଲୋ ହେଲୋ
3: ହାତରେ କିଛି କାମ କରୁନି।
0: ହ୍ୟାଲୋ,
3: କଥା ହେଇଯେ
0: କାହା ସହିତ କଥା ହେବାକୁ କହୁଛନ୍ତି ଆପଣ?
3: ମୋ ଝିଅ।
0: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, କୁହନ୍ତୁ।
3: ସେ ହାଣ୍ଡିଆ ବ୍ୟସ୍ତ, ସେ କିଛି ଧରିପାରୁନି, ସେ ଫୋନ ଖାଲି କଥା ହବ ବୋଲି।
0: ଆଚ୍ଛା ଠିକ ଅଛି ଠିକ ଅଛି, ଓକେ ଦିଅନ୍ତୁ।
4: ହ୍ୟାଲୋ ଦିଦି ନମସ୍କାର।
0: ନମସ୍କାର, କେମିତି ଅଛ? ବଢିଆ। ତୁମ ନାଁଟା କହିଦେଲ?
4: ପୂର୍ଣ୍ଣିମା ମହାନ୍ତି।
0: ଓକେ ପୂର୍ଣ୍ଣିମା, ଆଉ କେମିତି ଅଛ? ଆମ ରେଡିଓ ଶୁଣ।
4: ମତେ ଭଲ ଲାଗେ।
0: ଭଲ ଲାଗେ? କୋଉ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବେଶୀ ଭଲ ଲାଗେ?
4: ମତେ ରେଡିଓ।
0: ରେଡିଓ ଭଲ ଲାଗେ? ଓକେ, ଗୀତ ଶୁଣିବାକୁ ଭଲ ପାଉ?
4: ଆପଣ ଭଲ ଅଛି?
0: ବହୁତ ଭଲ ଅଛି, ଆପଣ ବି ଭଲରେ ଥାନ୍ତୁ ଆମେ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ। ରେଡିଓ ଏମିତି ଶୁଣୁଥାଅ, ଠିକ ଅଛି? ଆପଣ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଆମକୁ ପଠାନ୍ତୁ, ଆମେ ଖାଇବୁ, ଠିକ ଅଛି? ପାର୍ସଲ କରିଦେବେ, କହିଦେବେ ମମିଙ୍କୁ। ଓକେ ଓକେ, ସୋ ସୁଇଟ୍ ଅଫ୍ ୟୁ, ଏମିତି ଭଲରେ ଥାଅ, ଭଗବାନ ତୁମକୁ ବହୁତ ଢେର ଢେର ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ରହୁଛି, ବାଏ ବାଏ। ତ ଏମିତି ବି ହେଇଥାଏ, ବହୁତ ଏଇସବୁ ଜିନିଷ ବହୁତ ଇମୋସନାଲ କରିଦିଏ। ଭଗବାନ କାହିଁକି ବେଳେବେଳେ ଏମିତି କରିଥାନ୍ତି ତାର ଉତ୍ତର ତ ଆମ ପାଖରେ ନାହିଁ, କିନ୍ତୁ ଏତିକି କହିବୁ ଯେ ଭଗବାନ ସମସ୍ତଙ୍କୁ ଭଲରେ ରଖନ୍ତୁ, କାହା ଜୀବନରେ କିଛି କଷ୍ଟ ନ ଦିଅନ୍ତୁ। ତ ଆଗକୁ ବଢ଼ିବା, ଶୁଣିବା ଗୋଟେ ବ୍ୟୁଟିଫୁଲ ଟ୍ରାକ୍। ଆଜି ଡାଇଲିନ ଲାଇଭ ଚିଟ୍ ଚାଟ୍ରେ ବହୁତ କିଛି ଆମେ କଥା ହେଲେ ଏବଂ ଆପଣଙ୍କ ଫେଭରେଟ୍ ପର୍ସନାଲିଟି ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ଜାଣିଲେ ଏବଂ ଖୁବ୍ ଖୁସି ଲାଗିଲା। ଆଉ ଭଗବାନ କରନ୍ତୁ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଅଭିଳାଷ ରହିଛି ପୂରଣ ହଉ, ପୁଣା ଅଧିକେ ଆଗକୁ ବଢ଼ିବା ସମୟ ଗୋଟେ ବ୍ୟୁଟିଫୁଲ ଟ୍ରାକ୍। ଦିଲ୍ ସେ ଦିଲ୍ ତକ୍।

গুড গুড গুড আফটারনুন, হ্যালো হাই নমস্কার ফ্রেন্ডস, টিউন করেছেন 100.4 আকাশ বাণী এফএম রেইনবো, কটক দিল সে দিল তাক। সো ফার্স্ট হে আমো পাখরে হাজির আছি উইকেন্ড মানে স্যাটারডে, আর এই স্যাটারডে র রেইনি রেইনি আফটারনুন রে মু আছি আপনার মিউজিক্যাল হোস্ট এন্ড দোস সুভি আপনার সহিত টিল নাইট, আপনার সহ জমিব ঢের সারা গসিপ এন্ড আপনার পাখে পৌঁছিব ঢের সারা মিউজিক। তো দিল থাম কে বেঠ যাই, আর যো ভি কাম হে আজ তো রহনে হি দিজিয়ে, কিউকি আজ জো হে স্যাটারডে, তো আজ সিরফ চলেগি মস্তি এন্ড মজাক। সো হ্যাঁ ফ্রেন্ডস, আজ মিছি উইকেন্ড, এতে উইক র সব কিছু হাসল বসল ভিতর আজ মিছি গোটে দিন, এবে দুই দিন মিলব আপনার, মানে পুরা ফুল টু ফুল রেস্ট করা এবং ফুল টু ফুল খুল কে নিজের জীবন বঞ্চা। এন্ড এই দুই দিন ভিতরে যদি কিছু আপনার সবুঠু কাম করা কাহা উপরে, তো সেটা হচ্ছে আমার রিলেশনশিপ, মানে আমার সম্পর্ক। ঠিক যেমি এই অপরাহ্ন সহ গোটে কপ কড়ক চা র, ঠিক যেমি মাটি সহ আকাশ র, এবং ঠিক যেমি আমার আপনার সহ। হ্যাঁ ফ্রেন্ডস, এই সম্পর্কর সুতাক্ষটা ভারি কড়া কিন্তু ভারি নরম বি হয়ে, ঠিক যেমি এই বর্ষা ভিজা পাগরে কপে চা ধরে বসিগলে কেতে কথা মনকু আসি যায়, সবুবেলে হস খুশিরে দিনটা কটিগলে মন একদম বিন্দাস হয়ে যায়, ঠিক না? হ্যাঁ ফ্রেন্ডস, এই ছোট জীবন ভিতরে নিজ লোকঙ্ক সহ আপনার লোকঙ্ক সহ রহবার মজাটা হি কিছু নিয়ারা, ভাল পাইবা আউ বিশ্বাসে সমস্ত বাঁধি রাখবাটা হি তো আমার লাইফ র সবুঠু বড় উদ্দেশ্য। বাস হসি হসি বঞ্চবা ও অন্য মানুষ হসি হসি বঞ্চাইবা, এ হি হেউ আম জীবনর লক্ষ্য। এন্ড এই লক্ষ্য নেই হি আমি সবুবেলে আপনার সহ যোড়ি যাই থাও, কেমিতি আপনার লাইফ কু পুরা বনাই দেবু রেইনবো ভলি কালারফুল এন্ড পুরা এনার্জেটিক এন্ড এনজয়েবল। সো এমতি আপনার সহ প্যার ভরা গসিপ তো আগুক জারি রহিতব, কিন্তু কিন্তু যেত শো চালিছি সুরিলা আফটারনুন র কিছু সুরিলা তো বন্তা হে, তো আপনার পাখে পৌঁছে দোছি গোটে বহুত খাস ট্র্যাক। সো স্টে টিউন টু ওনলি এন্ড ওনলি ইয়োর ফেভারিট মিউজিক্যাল এফএম স্টেশন 100.4 আকাশবাণী এফএম রেইনবো, কটাকান কহ দিল সেই দিল তাক।

वेलकम बैक फ्रेंड्स, ट्यून करिछंती 100.4 आकाश बाणी एफएम ब्रेन बो कटक दिल से दिल तक स्टूडियो घड़ी रे समय वर्तमान संध्या 6:05:37 सुनंतु आज प्रचारित हेबाक थिबा कार्यक्रम सूचना। गोस्वामी तुलसीदास विरचित श्री रामचरित मानसर 99वां भाग शुणिपारे संध्या 6:10। ভক্তিগীতর কার্যক্রম আরাধনা রয়েছে সন্ধ্যা 6:30। সন্ধ্যা আসর শুনিপারে সন্ধ্যা 7:25। রাতে 8:02 শুনবে গীতরে মিতরে এবং অভুলা স্মৃতি শুনবে রাতে 9:15। বর্তমান শুধু আসন্তকাল অর্থাৎ জুলাই মাস 26 প্রচারিত হওয়ার কার্যক্রম সূচনা। ভক্তিগীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুনেপারে সকাল 6:05। অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 107তম ভাগ শুনেপারে সকাল 6:40। আমার স্বাস্থ্য সকাল 7:10। এতে বিষয় রয়েছে বর্ণ দৃষ্টিদোষ। এ বিষয়ে আলোচনা করবে ডাক্তার অনুরাগ মিশ্র। স্কটল্যান্ডর গ্লাসগোঠারে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস 2026র দৈনিক বিবরণী রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি সকাল 7:30। শুভ সকাল শুনেপারে সকাল 7:45। মর্নিং মেলোডি শুনেপারে সকাল 8:30। ডায়াল ইন লাইভ চিটচ্যাট সকাল 9:15 এবং সন্ধ্যা 5:02। এতে নির্ধারিত বিষয়ে ফোন কল জরিয়ারে নিজের মত শেয়ার করে পারিবে। রেইনবো এসএমএস শুনিপারে দিন 10টা এবং রাতে 10টায়। এতে আপনার এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ করে মন পছন্দর গীত শুনিপারে। দিন 11টায় মন কি বাত শীর্ষকরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন শুনিপারে রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি এবং পরে পরে মন কি বাত শীর্ষকরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে দেইথিবা উদ্বোধনর ওড়িয়া ভাষান্তর শুনিপারে। দিন 12টায় কার্যক্রম কিছি কথা কিছি গীত। আজ চর্চার শুণবে দিন 1:10। এতে নির্ধারিত বিষয়ে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ জরিয়ে নিজের মত শেয়ার করে পারিবে। পুরোনা ওড়িয়া কথাচিত্রর গীত শুণিপারে দিন 2:45। অপরাহ্ন 3টায় কার্যক্রম মো দেশ সুরিলা আফটরনুন শুণিপারে অপরাহ্ন 4টায়। প্রায়োজিত কার্যক্রম লম্হে শুণিপারে অপরাহ্ন 4:50। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর 90তম ভাগ শুণিপারে সন্ধ্যা 6:10। ভক্তিগীতর কার্যক্রম আরাধনা সন্ধ্যা 6:30। প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে শুণিপারে সন্ধ্যা 7টায়। সন্ধ্যা আসর শুণবে সন্ধ্যা 7:25।

টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক গীতারে মিতারে শো সহিত শুভে আছি আপনার পাখে হাজির ফ্রেন্ডস ও ইংল্যান্ড র চিজ রোল।

হয়ে যায় অভুলা স্মৃতি। আর সেই সব অভুলা স্মৃতি সহ জড়া থাকে কেতে সারা গীত। সুবাস সেই আপনার পুরোনা স্মৃতি তাজা করা আজ অভুলা স্মৃতি আপনার পাখে শুভি পৌঁছে দেব সেমি কিছু পুরোনা কিন্তু তাজা গীতর পিটারা। সো স্টে টিউন টু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক। স্টে টিউন, স্টে এনজয়।

বন্ধু, আজি দিনের জন্মদিনের কথা যদি দেখিবা, আমি আজি তারিখে অনেক রথি মহারথীকে আমি পাইছু, আমি কাহকু মধ্যে হরাইছু। পাইবার তালিকা দেখলে অনেক মহান ব্যক্তি দেখান্তি, আর হরাইবার তালিকার বি সেমিতি অনেক মহান ব্যক্তি অছন্তি। তো আজি হচ্ছে ভার্সাটাইল অভিনেতা মনোজ কুমার কা জন্মদিন। 1937 জুলাই 24 তারিখে জন্মগ্রহণ করলে মনোজ কুমার। মনোজ কুমার কা ভালো না হচ্ছে হরিকৃষ্ণ গিরি গোস্বামী, জনে অভিনেতা, নির্দেশক, স্ক্রিপ্ট রাইটর, গীতিকার ভাবে সে পরিচিত। পাখাপাখি 4 দশন্ধি ধরে বলিউডে কাম করছেন মনোজ কুমার। পদ্মশ্রী সম্মান সহ দাদা সাহেব ফালকে সম্মান সম্মানিত হয়েছেন মনোজ কুমার। মনোজ কুমার অভিনেতা প্রমুখ সিনেমা মধ্যে রয়েছে শহীদ, হিমালয় কি গোদ মে, গুমনাম, দো বদন, সাওন কে ঘাট, উপকার, পথর কি সনম, নীল কমল, পূর্ব আর পশ্চিম প্রমুখ। বিশেষ করে দেশাত্মবোধক গীত সিনেমার অভিনয় করে থাকে মনোজ কুমার। ସେମିତି ଆଜି ଦିନର ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଅଭିନେତା ଜନ୍ମଦିନ ଦେଖିଲେ ଆଜି ମଧ୍ୟ ଶିଳ୍ପପତି ଅଜିମ ପ୍ରେମଜୀଙ୍କ ଜନ୍ମଦିନ, ଅଭିନେତା ବିଜୟ ଆଣ୍ଟୋନିଙ୍କ ଜନ୍ମଦିନ, ଗୁଜରାଟର ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କେଶୁଭାଇ ପଟେଲଙ୍କ ଜନ୍ମଦିନ, ପୂର୍ବତନ ରାଜ୍ୟପାଳ ସତ୍ୟପାଲ ମଲ୍ଲିକଙ୍କ ଜନ୍ମଦିନ ଏବଂ ବିଲିୟର୍ଡସ୍ ଖେଳାଳି ପଙ୍କଜ ଆଡଭାନୀ ପ୍ରମୁଖଙ୍କର ଜନ୍ମଦିନ ହେଉଛି ଆଜିର ତାରିଖରେ।

0: গোপ সিএচসি, নিমাপড়া গিরাল ছক,
1: রেবড়া নুয়াগাঁ
0: সিএচসি, সাতপড়া ডাক্তারখানা আদি স্থানরে 46টি সরকারি অ্যাম্বুলেন্স সহ 36টি বেসরকারি এনজিও অ্যাম্বুলেন্স কু মিশাই মোট 82টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা যাইছি। যদি কি অসুস্থ অনুভব করে তুরন্ত 108 কো কল করন্তু। নিকটরে থিবা অ্যাম্বুলেন্স কেবল কিছি মিনিট মধ্যরে ঘটনাস্থলরে পৌঁছি প্রাথমিক চিকিৎসা আরম্ভ করিব এবং আবশ্যক হলে নিকটস্থ চিকিৎসালয়কু সুরক্ষিত ভাবে নিয়ে যাব। প্রত্যেক অ্যাম্বুলেন্সরে অক্সিজেন, জীবন রক্ষাকারী উপকরণ ও জরুরি ঔষধ সহ স্বাস্থ্য কর্মী 24 ঘন্টা স্বাস্থ্য সেবা পাই প্রস্তুত রহিছন্তি। সমস্ত অ্যাম্বুলেন্সর পরিবহন অ্যাম্বুলেন্স করিডোর মধ্যে স্বেচ্ছাসেবী এবং পুলিশ কর্মচারী মানক দ্বারা কার্যকারী হব। মনে রাখন্তু, রোগী নিমন্তে অ্যাম্বুলেন্সর প্রত্যেক সেকেন্ড অমূল্য। আসন্তু জরুরি সেবাকু সহযোগ করিবা ও সুরক্ষিত ভাবে মহাপ্রভুঙ্কর রথযাত্রারে সামিল হেবা।
2: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা সরকার।
3: পবিত্র রথযাত্রায় পূর্বতট রেলপথর বিনম্র সেবা জারি রয়েছে। এ বর্ষ যাত্রীমানক সুবিধা পাই ওড়িশার বিভিন্ন প্রান্তরু ও পড়োশী রাজ্যরু বিশেষ ট্রেন চলাচলর ঘোষণা করা যাইছে। এথিসহিত অতিরিক্ত টিকেট বিক্রয় কেন্দ্র, যাত্রী সহায়তা কেন্দ্র ও স্টেশনমানঙ্করে যাত্রীমানক সুরক্ষা পাই বিশেষ ব্যবস্থা করা যাইছে। পূর্বতট রেলপথ আপনক সেবারে।
4: নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাব্যং জগন্নাথায় তে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ, তস্মৈ শ্রী গুরবে নমঃ, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজি পবিত্র আষাঢ় মাস শুক্লপক্ষ দশমী তিথি, বাহুড়া দশমী, মহাপ্রভুঙ্কর সেই বিশ্ব প্রসিদ্ধ বাহুড়া যাত্রা আউ অল্প সময় পরে আরম্ভ হব, যা আজি প্রথম বুথরে আলোচনা প্রসঙ্গে কল্যাণী কহুতলে অবকাশ নীতি প্রসঙ্গ। কারণ মহাপ্রভুঙ্কর যেতে সব বিধিবিধান রয়েছে, সে বিধিবিধান গুড়িক এভাবে ভাবে গোটিয়ে পরে গোটিয়ে খঞ্জা যাইছি, তাকে অনুভব কলে হি আপন মানে জানিপারিবে যে প্রকৃতরি ঠাকুর কেড়ে মান। এ কলিযুগর সত্য সনাতন পরমব্রহ্ম দারু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম স্বরূপরে পুরী শ্রীক্ষেত্রে বিরাজমান করি আজি যেভাবে ভাবরে নিজর লীলা খেলা করুচন্তি অনুভব কলে আপন জানিপারিবে। গতকালি যে নবমী সন্ধ্যা দর্শন হইতেলা, শ্রদ্ধালু মানকর এতে ভিড়, মনরে এতে আকুলতা ব্যাকুলতা, আমি টিকে মহাপ্রভুঙ্কু দেখিবু, দেখিবা পাই যৌ আকর্ষণ, মহাপ্রভুঙ্কু দেখিদেলে সতে যেমতি মনিষর আত্মতৃপ্ত হয়ে যায়, যেমতি গোটে ভাল জিনিস খাইলে মনোবোধ হয়ে যায়, সেমতি মহাপ্রভুঙ্কু চর্মচক্ষুরে দেখিদেলে আত্মতোষ হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। ইয়ে হচ্ছেন সেই ভগবান, যৌ ভগবানঙ্কু ভক্তটি দেখিবা পাই কাহিঁ কেতে দূর ধাই আসছি, সেইথিপাইঁ এই পুরী শ্রীক্ষেত্র হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মক্ষেত্র, পরম পাবন ক্ষেত্র, চারিধাম ভিতরে এর স্বতন্ত্র প্রসিদ্ধ রয়েছে, এর স্বাতন্ত্র্য রয়েছে। আপন মানে আষাঢ় শুক্ল দ্বিতীয় তিথি যে রথযাত্রা দেখি অনুভব করুলে তার যে ধারা বিবরণী আকাশবাণী কটক কেন্দ্রর শুনি নিজকু ধন্য ধন্য মনে করুচন্তি বা করুথিলে, আজি এই পবিত্র বাহুড়া যাত্রার মধ্যে সেইভাবে ভাবরে আজি আমি প্রত্যক্ষ যা কিছু ঘটুচি, যা কিছু বড়দাণ্ডরে অনুভূত হচ্ছি, তাহাকু আমি দুই কেন্দ্রর আপন মানুষ শুনেবু, আপন মানে শুনিবে এবং অনুভব করিবে এ মহাপ্রভু সত্যরে কলিযুগরে কেতে মহান, এই মহাপ্রভুঙ্কর বিচারধারা কেতে উচ্চকোটির, এবং মহাপ্রভু কোন কহিবাকু এ বড়দাণ্ডকু আসছন্তি। মহাপ্রভু তাঙ্কর মাতৃ কোলরে মা কোলরে সাত দিন রহিলা পরে সতর কোন তাঙ্কর মন হউতিব তাঙ্কর কর্মভূমিকু যিবা পাই, ইয়ে পরা লীলা। মহাপ্রভু যাহা করন্তি তাহা লীলা, মনিষ যাহা করে তা হচ্ছে কর্ম। তেণু আমি তাঙ্কর বিচারধারাকু যদি গ্রহণ করিবা, অনুভব করিবা যে প্রকৃতরে এ মহাপ্রভু কেতে মহান, এবং তাকে

0: বা সকান নয়ন দেখিবা শঙ্খনাভি মণ্ডলরে বেনি নেত্র পখাড়িবা বেনি নেত্রকু নয়ন যুগলকু পখাড়িবা অর্থ খেলন করিবা বা পাপমুক্ত করিবা সেই লোতক ধারটিকে মহাপ্রভুঙ্ক প্রেমাশ্রু আমি অজাড়ি দেই মহাপ্রভুঙ্কু দিব্য স্নানরে স্নান প্রদান করিবা। ইয়ে হচ্ছে ভক্তর মনবাঞ্ছা, সে জানিছি এ বড়দাণ্ডর মাহাত্ম্যকু, সে ছোটবেলু শুনিছি মহাপ্রভুঙ্কর কথাকু। এই প্রকার ভাবময় পরিবেশ বড়দাণ্ডরে বর্তমান কেতে প্রকারর ভাবকু সাউটিবা পাই শ্রদ্ধালু মানে একত্র হইছন্তি।
1: এ পরিবেশ ভিতরে আপনার আজি বাউড়া যাত্রা অবসরের কোন অনুভব করছেন আমি শ্রোতা বন্ধু মানুষ শুনেবা কহিবা।
0: আমি যে কথা আলোচনা করুলে সমস্ত ভিতরে গোটিয়ে উদ্দেশ্য, কেতবে আম প্রিয় ঠাকুর জগন্নাথঙ্কর সান্নিধ্য আমাকে মিলিযিব, তেণু কেতে পাখ সেমানে হয়ে পারিবে, আড়প মণ্ডপ পাখক হেউ কিংবা শ্রীমন্দির আড়কু হেউ, উভয় পটকু ভক্ত শ্রদ্ধাড়ু মানে ধাইবার লাগিছন্তি।
1: দেখন্তু এই ছকটা না হচ্ছে বড়গণ্ডি, যে মালিনী নদী ছিলা, যে মালিনী নদী তিন দুই ভাগ করুতলা, গোটে পটরে তিন রথ, আর পটরে তিন রথ রহুতলা, আমি সেই জায়গায় অছে বড়শঙ্খ বড়গণ্ডি। এ না রু জনা পড়ুছি এখানে নদীটিয়ে ছিলা, নদী কিভাবে ভাবে পোতা হাইকিরি আমার তিন ছ রথ পরিবর্তে তিন রথ হলা, এবং বর্তমান বড়দাণ্ড তিন কিলোমিটার ব্যাপী, যে শ্রীমন্দির গুণ্ডিচা মন্দির, গুণ্ডিচা মন্দির শ্রীমন্দির দীর্ঘ তিন কিলোমিটার ব্যাপী যে বড়দাণ্ড, এই বড়দাণ্ডের যে তিন রথ যাচ্ছেন এবং তিন রথ আসুচার, ইয়ে যে ষোহল চৌদ বার বয়ালিশ যাচ্ছি বয়ালিশ আসুচি বয়ালিশ, যে চৌরাশি লক্ষ জীব দিয়ে যে দুর্লভ মানুষ পাইছে তাকে কেবে হতাদর করে দেওয়া উচিত নুহে,
0: চৌরাশি লক্ষ জনি মানে মুক্ত পাইবা পাই
1: মুক্তি হওয়া পাই
0: দিব্য রথত্রয়ের দর্শন। আমি ইতি অবসরের আমার শ্রোতা বন্ধু মানুষ গোটে সূচনা দেউছু, যেউমানে মহাপ্রভুঙ্কু জানিবারে কিছু আগ্রহ রয়েছে, প্রশ্ন আপনার রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার যোগাযোগ করে পারিবে। আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি মনে রাখন্তু 8895254200, আউথরে কই দেউছু 8895254200, এই নম্বরে আপনার সম্পর্ক করে পারিবে। শুনুলে আপনার 84 লক্ষ জনি মুক্তি পাইবা পাই ভক্ত এটি মহাপ্রভুঙ্কর আশীর্বাদ কামনা করে থাকে
1: কি না, এই জন্ম আউ মিলিব কি ন মিলিব আমি জানিনে, তেমন রক্ত মাংস দেহদারী মানুষ প্রত্যেক বেড়ে আশা করে যে মতো আউ পুনর্জন্ম ন মিলু, কারণ যাহা আচার্য শঙ্কর কইতিলে, জগৎগুরু শঙ্করাচার্য কইতিলে, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম,
0: যে কথা কুয়া যাইছে যদি মানব জন্মে এই লাভ যদি গোবিন্দে করে ভাব, তেণু স্বয়ং গোবিন্দ যেতবে স্বয়ং জগন্নাথ যেতবে আসিছেন ভক্তর নিকটকু বড়দাণ্ডকু, সে কাহিকি এ সুযোগকু হাত ছড়া করিব, তেণু তার ভক্তি কৈবল্যকু ভক্তি পসরারে সে মহাপ্রভুঙ্কু বান্ধিবা পাই চেষ্টা করুছি, এবং মহাপ্রভুঙ্কু সেবা করিবা পাই মহাপ্রভুঙ্কু আখি খোলি প্রাণ ভরি সে এই যে দর্শনর পরিবেশকু সে নিজর করিবা পাই আজি গোটে সম্পূর্ণ সুযোগ পাইছি শ্রদ্ধালুটিয়ে, না আপন কোন ভাব
1: নাই সে তাই সত্য, কারণ বর্তমান পাগ আগভলি রথযাত্রার যে আমি দেখুলে মুষলধারার যে বর্ষা সতেমি চারিমেঘ হয়েছিল, আজি তার বিপরীত আজি শেষ হয়ে জিনিস নাই, মুক্তাকাশ ভাবে রয়েছে, যদিও আকাশ মেঘাচ্ছন্ন অথাপি লোক মানে আনন্দরে যাচ্ছেন আসুচার প্রভুঙ্কু সমর্পিত হয়েকি, যে অনুভব নেই আসছেন সেই অনুভব তাঙ্কর পূরণ হোক।
0: চারি ফুটর রথ বর্তমান কিছু শ্রদ্ধাড়ু সেমানে এই আমার বড়গণ্ডি ছক নিকটর ঘণ্ট বজাই বজাই আড়প মণ্ডপ আড়ক গুণ্ডিচা মন্দির আড়ক বর্তমান যাত্রা আরম্ভ করছেন, কোণ কহিবে
1: সবু সবু রথ ছোট বড় কিছু নাই, ভগবান পাখে সমস্তে সমান, সাম্যবাদ সমাজবাদ মানববাদ এই তিনটা বাদ যেত একত্রিত হয়ে যাচ্ছি সেতবে এ বিচারধারা, সেতবে এ বিচারধারা প্রত্যেক ভক্ত মানে অনুভব করছেন বর্তমান এই প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী কথা আগেই নেওয়া পাই আমি যা প্রথম কেন্দ্রকু, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
2: জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।

এই কথাটি যেতবে ভক্ত ভিতরে দেখতে ভগবান ভক্ত ভিতরে মহাপ্রভু দেখতে সেতবে মহাপ্রভুঙ্কর মধ্যে পুলক হুয়ে মহাপ্রভু চাহান্তি প্রকৃতরে এই সংসার জঞ্জাল মোহ মায়া কাটিকি সমস্তে তাঙ্ক পাখু ফেরি যাতু কিন্তু কোটে ফেরি পারুছে আমি তেমন যেতবে এই কোটি কোটি ভক্ত ভিতরে কৌশি জনে ভক্ত ভিতরে এই ভাব উৎপন্ন হুয়ে যেটা নবদা ভক্তি কথা কুলে ডক্টর কল্যাণী নন্দী শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং মন্দনং দাস্য সখ্যমাত্য নিবেদনম ভক্তি ন প্রকার বাট দেখা হল আতে বাট আমাদের আপনার স্মরণ করে পে করতু শ্রবণ করে পে করতু অর্চনা করে পে করতু বন্দনা করে পে করতু যা করা কথা করতু নটা বাট ভক্তি আন্দোলন আপনার দেলা সেই ন বাট ভিতর যে বাট আপনার পছন্দ যে বাট আপনার সুহাউছি সেই বাট ধরন্তু এবং মহাপ্রভু পাখে শরণাপন্ন হন্তু এবং আত্মনিবেদন করন্তু এই কথাটি যেতবে মহাপ্রভু দেখন্তি ভক্ত মানক ভিতরে মহাপ্রভুঙ্ক ভিতরে মধ্যে গোটে পুলক জাত হুয়ে এবং আমার যে ওড়িশী নর্তক এবং নৃত্যাঙ্গনা মানে নৃত্য পরিবেশন করুচন্তি তার ভিতরে আমি সেই ভাবটিকে দেখুছু এবং সেইপাই এতে ভিড় হচ্ছে ধীরে ধীরে ধীরে ধীরে বাহুডা যাত্রা এবং গুন্ডিচা যাত্রার নর্তক নর্তকী মানকর বহুত সংখ্যা বড়ুছে নৃত্য প্রদর্শন করা আগে কথা মু দেখিবি বর্তমান গহলি তো বহুত বড়িগলা আমি যেতকি দূর পর্যন্ত দেখুছু সবু স্থান মুন্ডময় হয়ে গেল বর্তমান আরক্ষী বাহিনীকর মধ্যে সতর্কতা বড়িলা সে তৎপর হলে কারণ ভিড়কু নিয়ন্ত্রণ করা অতীতরে বহুত কষ্ট হয়েছে বহুত দুর্ঘটনা মধ্যে হয়েছে এই বর্ষ মধ্যে তাকে সুরক্ষিত করা সে তৎপর নাস্তি উদ্যম করছেন আগোটিয়ে কথা মু বাহুড়া সম্পর্কের আপনার কহবি যাত্রার রথযাত্রার অনেক ভক্ত অতীতরে মধ্যে পুরোনা রথযাত্রার ইতিহাস যদি আপনার দেখবে অতীতরে যে রথ গড়ুলা রথ চক তলে পড়ি যা এবং রথ চক তলে পড়িগলে মৃত্যুবরণ কলে গোটে মুক্তি লাভ হুয়ে বলে লোকঙ্কর গোটে বিশ্বাস লা এবং সেইপাই অনেক লোক দুর্ঘটনাবশত যে রথ চক তলে পড়ি যাতে আউ কিছু লোক রথ চক তলে জাণিকি মধ্যে পড়িবার দৃষ্টান্ত বা উদাহরণ অেণু সেইপাই রথযাত্রা সময় অনেক ভক্ত মন ভিতরে মধ্যে আসে যে মহাপ্রভু আপনার রথরে বিরাজমান করেছেন এই সময় মোর সংসার যাত্রা শেষ হয়ে যাতা কি এভাবে জন ভক্ত এভাবে জনে অনন্য গায়ক ওড়িশার নিমাই হরিচন্দন যাঙ্ক আমি বাণীকণ্ঠ বলে কহু সে মহাপ্রভুঙ্ আগে সিংহদ্বারে বা বাইশ পাহাচরে বা জগমোহনরে মহাপ্রভুঙ্ সে প্রার্থনা করে মহাপ্রভু আপনার গুন্ডিচা যাত্রার যাচ্ছেন আপনার বাহুড়া ভিতরে মতো বাহুড়াই নিয়ন্তু এবং সতকু সত বাণীকণ্ঠ নিমাইচরণ হরিচন্দনকর সেই বিনতি ঘেনা হয়েছিল এবং সে বাহুড়ে সে ফেরি যাই মহাপ্রভু তাঁকু বাহুড়াই নিয়ে তেমন এইভাবে যে কথা আছে শ্রীক্ষেত্রে সেটা গোটে অনন্য তেমন বাহুড়া ও রথযাত্রা সময় মধ্যে অনেক ভিতরে গোটে মুখ্য কামনা বা মুক্তি কামনা মহাপ্রভুকে দেখু দেখু মো জীবনটি চালি যাতা এই প্রকার গোটে ভাবনা মধ্যে হুয়ে আমার কবি মানে মধ্যে লিখিছেন সতে কিয়ে জীব জীব বৃন্দাবনে যাই প্রবেশ হব এবং মহাপ্রভুকে দর্শন করু করু মোর আত্মা লীন হয়ে যাব তাঁকর এবং এই শরীর আত্মা ছাড়ি যাব এবং গীতার ভগবান শ্রীকৃষ্ণ কেছেন অন্তকালে জমামে এবং স্মরণ মুক্ত কলেবরম যফ প্রয়াতে সমদ ভাবং জাত্যত্র নত্যত্র সঞ্চয় তেণু যেতবে অন্তকালে মোর স্বরূপক দেখু দেখু মোর রূপক দেখু দেখু দেখু দেখু যার আত্মা এ শরীর ত্যাগ করে সে নিশ্চিত মুক্তি লাভ করে এতে সন্দেহ নাই এটা স্বয়ং ভগবানঙ্কর বাণী গীতার তেমন এই যে গীতার যে বাণী অছি সেই বাণীটি মধ্যে অনেক লোক এই প্রকার কামনা বি করতে যে মহাপ্রভু রথারূঢ় হয়েছিল সময় আমার শরীর আত্মা প্রস্থান করে মহাপ্রভুঙ্কর শ্রীঅঙ্গে লীন হো এভাবে অনেক কথা এই বাহুড়া যাত্রা গুন্ডিচা যাত্রা নিয়ে কারণ গুন্ডিচা যাত্রা গোটে সাধারণ যাত্রা নুহে এ যাত্রা কেতবে আরম্ভ হয়ে হুয়ে তো ধীরে ধীরে ধীরে ধীরে লোক মানস পটরে লোক অন্তর্চেতনার ইয়ে দৃঢ়ীভূত হয়ে যাই তেমন এভাবে এক অনন্য যাত্রা আজ শ্রীক্ষেত্রের অনুষ্ঠিত হচ্ছে তার অন্তিম চরণে আমি উপগত হয়েছু বর্তমান মু অনুরোধ করবি ডক্টর নরেশ চন্দ্র দাস মহোদয় সে তাঁকর ধারা বিবরণী প্রদান করা আরম্ভ করতু ডক্টর দাস।

0: কথা আমার মানস উপচার পূজন করা যায় দেবাদেবী আপনার জাণতি দ্রব্যর বিনা দ্রব্যরে মনরে ভগবান একাগ্রতার সহিত আসন স্বাগত পাদ্য অর্ঘ্য সব অর্পণ করা যায়। তেমন এই মানসিক পূজা দিনে চৈতন্য দেব করে জগমোহনরে বসি এই মানসিক পূজা কু দিনে বাড়ি দিয়ে অনেক ভক্ত মানে সে মানসিক পূজা করতে তেমন এই মনর পূজা কু আজ ভক্ত প্রদান করুছি বড়দাণ্ডরে বিভিন্ন মাধ্যমে বৈদেশিক ভক্ত মানকর মধ্য সমাগম হয়েছি আমার কেন্দ্র আগরে সে ভাবুচন্তি যে কোণ আমি আসি দেখিলু এত সুন্দর কথা যা কু সে নিজক অভিভূত আশ্চর্যান্বিত করুচন্তি যে কোণ আউ পাইথান্তু আমি এইঠাকু আসি। তেমন শ্রদ্ধাু ভক্ত মানকর ইয়ে যে উৎসবের সমাগম এই ভক্ত ভগবানকর মিলনকু ইহ স্বতন্ত্র ইব দ্বিজ তেমন অহং ভক্ত পরাধীন মহাপ্রভু কৌচন্তি মু ভক্ত পাখরে পরাধীন ভক্ত কৌচি মহাপ্রভু মু আপনক ডোরিরে আকর্ষিত হই আপনক ঐশ্বর্যরে আপনকর আশীর্বাদর করুণার সেই যে রশিরে মু বান্ধি হই পলাই আসিছি। এই পরস্পর ভিতরে এই ভাবধারা কু আপন মানে শ্রবণ করুছন্তি শ্রোতাবন্ধু এ কথা কু আগকু স্মরণ শ্রবণ করিবে বর্তমান আপনকু আমি প্রথম কেন্দ্র কু নেই যাউছু সেঠারু মহাপ্রভুঙ্কর দিব্য কথা কু শ্রবণ করিবে। জয় জগন্নাথ,
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বড় সুন্দর ভাবরে আমার দ্বিতীয় কেন্দ্রর প্রতাপ চন্দ্র ত্রিপাঠী মহাশয় ধারা বিবরণী দৌথিলে। বর্তমান যা সূচনা আম পাখরে অছি এবং আমি যা দেখুছু মধ্য তিন রথরে মহাপ্রভু মানকর সাথিরে যাওথিবা যো সব হন্ডা হান্ডি উপকরণ বাক্স এসব কথাগুড়ি বর্তমান আসিকি সব রথ মানকর রখাগলানি এবং সেইথুরু জনা আউ তাপরে আমার দৃশ্য মাধ্যমর সমস্ত ক্যামেরাম্যান বন্ধু মানে যাইকি নাকচণা দ্বার সামনে ভিড় লগাইলেনি এবং সবু ক্যামেরা বর্তমান নাকচণা দ্বার উপরে নিবদ্ধ হয়েকি রয়েছে এবং নিবদ্ধ হয়েকি রহিবার সূচনা মিলুছি এবং তাঙ্কর যো কোঠসুয়াছিয়া সেবক মানে সেমানে সবু ভই বহিকি আনিকি বাক্স ইত্যাদি হন্ডা হান্ডি সব রখিলেনি এবং বড় ঠাকুর বলভদ্রঙ্কর তালধ্বজ রথ যোটা আমার ঠিক তলে অছি সরদাবালি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক তলে যোটি প্রথম কেন্দ্র হয়েছে সেইটির যে কর্ডন লা সেই কর্ডন কু বর্তমান হটাই দিয়া হলা এইথর জনা পড়ুছে যে বড় ঠাকুর বলভদ্রঙ্কর পহণ্ডি বর্তমান আরম্ভ হবার সম্ভাবনা মহাপ্রভু নদেখিলা পর্যন্ত আমি কহিপারিবনি কিন্তু ব্যবস্থা যাহা আছে সে ব্যবস্থার জনা পড়ুছে যে পহণ্ডির আরম্ভ হব আউ বড়দাণ্ডকু শরধাবালির বড়দাণ্ডকু প্রায় দুই ভাগে বিভক্ত করে দিয়ে মঝিরে গোটিয়ে ধাড়ি এই যে স্বাস্থ্য সেবা পাই আম্বুলান্স মানকর যা আসবা পাই তাকে রখা হয়েছে এবং বর্ষা তো না পাগ শুখিলা আছে কিন্তু গুড়গুড়ি টিকি হচ্ছে সেইপা যোটা গতথর গুন্ডিচা যাত্রার যোটা প্রকৃতি করুলা এবর্ষ তাকে সরকার করছেন পানি সিঞ্চন করছেন এ যে দমকল বাহিনী অনেক সেমানে লোকঙ্ক উপরে জলসিঞ্চন করছেন মঝি রাস্তাটি আম্বুলান্স যা আসবাই সফা হয়েকি রখা হয়েছে মেডিকাল ছক পর্যন্ত কালে কিছু অসুবিধা হলে যে আহত হবে বা যে স্বাস্থ্যগত সমস্যা হব সে তুরন্ত সেই বাটরে নেই পৌঁছাই দিয়া যাই পারিব আউ সমগ্র মেডিকাল ছক বড়শঙ্খ পর্যন্ত আউ সোরিষ বুণিবাকু জায়গা নাই প্রবল জনসমুদ্র সমাগম হয়ে গেলেনি সম্পূর্ণ শরধাবালি সেমানক দ্বারা বর্তমান আচ্ছন্ন হয়েকি শরধাবালি বর্তমান আছে। কিছু সময় পূর্বরু আমার জনে নৃত্যাঙ্গনা বা জনে নর্তক আসিকি যেতবে আমাকে সাক্ষাৎকার দৌলে সেতবে সে কুলে যে আমি কী এই শ্রীক্ষেত্রকু আসিকি মহাপ্রভুঙ্ রথযাত্রা সময় নৃত্য প্রদর্শন করু তার কারণ হচ্ছে যে এই জগতরে একমাত্র পুরুষ হচ্ছেন স্বয়ং প্রভু জগন্নাথ এবং এইটা হচ্ছে বৈষ্ণবীয় ভাবনা বৈষ্ণবীয় ভক্তি আন্দোলন যেতবে আসিলা সেতবে শ্রীকৃষ্ণকে এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে কুহগলা তেমন একমাত্র পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ আসারের সমস্তে হচ্ছেন নারী এইটা হচ্ছে গোপী ভাবনা এইটা হচ্ছে বৈষ্ণব ভাবনা তেমন যে নৃত্য।

0: যাহার সর্বেন্দ্রিয়াণী যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, যাহার ইন্দ্রিয় নথিলে মধ্য যে কোনসি অঙ্গ তাঙ্কর সে সবু অঙ্গর কাম করিব, হস্তোপি পশ্যতি হাত বি দেখে, তাঙ্কর তাঙ্কর শরীরটি কান নথিলে মধ্য শুনে, পাদ নথিলে মধ্য সে গমন করন্তি।
1: ডক্টর ডক্টর দাস
0: আজ্ঞা,
1: আমার অতি বড়ি জগন্নাথ দাস
0: হ্যাঁ
1: তাঙ্কর গোটিয়ে ভজন অছি
0: আজ্ঞা,
1: সে ভজনটি মহাপ্রভুঙ্কর সবু কথাকু কই দেইছে নবাক্ষরীরে
0: আজ্ঞা,
1: সেটা খালি গাইলে তো সময় লাগিব
0: হ্যাঁ, খালি কই দিও
1: শ্রোতা মানক পাই আমি টিকে কই দবা হ্যাঁ, যে নমস্তে প্রভু জগন্নাথ অনাথ লোকঙ্কর নাথ, নমস্তে প্রভু বাসুদেব ভকত জনক বান্ধব, নমস্তে প্রভু ঋষিকেশ ভকত জনক বিশ্বাস, নমস্তে প্রভু বিশ্বরূপী সকল হৃদয় অছু ব্যাপী, তু সৃষ্টি স্থিতি লয় করু আবর গর্ভরে সংঘরু, অশেষ কোটি বসুন্ধরী তোহরি গর্ভে ছন্তি পুরী, চৌদ ভুবনে যা কিনা এসর্ব তোহর রচনা, তু ব্রহ্মা রুদ্র বিষ্ণু তুহি তোবিনু অন্য গতি নাহি, সৃষ্টি তোহর খেল ঘর অশেষ মায়া তো আবর, তোহর নিঃশ্বাস মরুত দেবে হইলে তহু জাত, আপন শুনু থান্তু তুহিটি অগ্নি দেব ইন্দ্র নয়নু জাত সূর্যচন্দ্র, তো নয়নরু সূর্যচন্দ্র জাত হইছন্তি, ভুজরু অনন্ত মূরতি কণ্ঠরু জাত সরস্বতী, সদা চঞ্চল নিদ্রা নাহি এরূপে শূন্য, সদা চঞ্চল নিদ্রা নাহি এরূপে শূন্য অছু রহি, অশেষ তোহর মহিমা কে জানি পারে গুণ সীমা, তো নাম করুথিলে লয় কোটিয়ে জন্ম পাপ ক্ষয়, নাম ঘোষিলে সর্বসিদ্ধি খণ্ডই রোগ শোক আদি, আরত ভঞ্জন তো বানা আতঙ্গ কালে বজ্রসেন্না, হইলু দশ অবতার নাসিলু অবনির ভার, দুষ্ট নিবারি সন্ত পাড়ু তু নাথ পরম দয়ালু, তু অটু দরিদ্রঙ্কর ধন তোপদে রহু মোর মন, সতী যুবতীঙ্কর মনে নিজর স্বামী থান্তি জেনে, সেই প্রকারে মোর মন তোপদে রহু ভগবান, কহই দাস জগন্নাথ কহই জগন্নাথ দাস কমল চরণকু আস, আপনার যাহা যাহা কহিলে বেদ বেদান্তর সবু কথা গুড়াক জগন্নাথ দাস নবাক্ষরী বৃত্তরে কেড়ে সরল ভাবে লিখি দিয়েছেন।
0: সেইপাই গীতার কিন্তু প্রভু কহিল, আরে মু কিছু মাগুনি মজেব মন আধস্ব ময় বুদ্ধি নিবেশ মতো মন দে, সেই কথা শেষের সে কহিলে, সতী নারী তা পতি পাখে যেমিতি মতিকু বা মনকু নিশ্চল করে রখে, হে প্রভু আপনার পাখে মো মনটা অত্যন্ত নিশ্চল হইকি রহু, তেণু মো মন
1: তেণু তেণু এবে শ্রোতা বন্ধু মানে টিকে মনে কর মনে পকান্তু, যদি পতি হইতিবে মনে করন্তু, নহলে পত্নী হইতিলে বি মনে করন্তু, পত্নী যেমিতি পতি কথা সবুবেলে বিচার করে, যদি সে সচ্চা পত্নী হইতায়ে পতিব্রতা হইতায়ে পতি পতি প্রাণা হইতায়ে সে যেমিতি সবুবেলে পতি কথা ভাবে, এবং পতি যদি প্রকৃতরে পত্নী প্রাণা হইতায়ে সে যেমিতি নিজর পত্নী কথা সবুবেলে ভাবে, সেইভাবে ভগবান কহুচন্তি, তু পতি পত্নীঙ্ক ভলি পবিত্র ভাবরে যদি মো প্রতি মন লগাইবু মু তোর সকল দুঃখক দূর করিদে।
0: ভগবান কেতে বড় আশ্বস্তি করিছন্তি, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেসা নিত্য বিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম্। যে অন্য পতিব্রতা নারী কোন করে তার মনটি তার পতিটি তা মনকু গোটিয়ে পতি পাখে যেমি সে নিশ্চল করে রখি দিয়ে, সেমিতি ভগবান কহুচন্তি, যেউ ব্যক্তি নিজর মনকু অন্য কোনসি জায়গায় নদেই অনন্যাস চিন্তয়ন্তু মাং কোনসি জায়গায় নদেই মতে কেবল প্রদান করিথায়ে মতে চিন্তা করুথায়ে মু তার দুইটা কথা বহন করে, তেসাং নিত্যাভিযুক্তানাম নিত্য অভিযুক্ত সেই ব্যক্তি মানঙ্কু মোর যোগক্ষেম বহাম্যহম। কোণ আয়া অর্থ যোগ মানে কোণ ক্ষেম মানে কোণ, যোগ কহিলে অপ্রাপ্তস্য প্রাপ্তি হি, যাহা তো জীবনরে পাইনু মু তাতে প্রদান করিবি, আউ କ୍ଷମ ମାନେ କ'ଣ? ପ୍ରାପ୍ତ ସେ ରକ୍ଷଣ, ଯାହା ତତେ ମୁଁ ଦୁର୍ଲଭ ଜିନିଷ ଦେଲି ତାକୁ।